ক্ষুদিরাম বোস দার তারিখ সেভুমে ডিসেম্বর সালে 1889 মিলাদি দার মোহেবানিয়ে মিদনাপুর ওয়াকে দার বেঙ্গল গার্বি চশমে জাহান গোসুদে বোস দার সালে 1908 মিলাদি মুয়াজ্জব বে কাতল নমুদান কাজী ব্রিটানিয়ায়ী বে নামে ডাগলাস কিংস ফোর্ড শুদে কে বারাই সদুর মজাজাত সরসখত ও বিরহমানে বে খাতির ফালিউন সিয়াসি জবান সাল বিসিয়ার বদনাম বুদ খুদিরাম বোস ও প্রফুল্ল কুমার চৌকি দার তারিখ বিস্তুমে আবরিল সালে 1908 মিলাদি বোম্বির বার ওসিলে নকলিয়ে দার খারিজ আজ কলুব আরুপাই ফারতপ নমুদান বে গুমান ইন কে কিংস ফোর্ড দার অন সবার বুদে বসাদ আমা দার অন ওসিলে নকলিয়ে পিঙ্গল কেনেডি এক ওকিল দাদ গুস্তারিয়ে معروف در مظفرپور و همسر و دخترش سوار بودند. خبر این تهاجم در سراسر آن شهر گسترش یافته و پلیس کلکتا برای دستگیری هر دو خودیرام بوس و پرفولا کمار چاکی فراخوانده شده. در حالی که بوس در ایستگاه وینی راه آهن دستگیر شده